0: Dagzhen xinyi zhen, chidhira yit, xiawi yil, xiawi yizhinara chukka, xiawi yizhinara chukka, tenchuk jiri. Dagzhen li sim xinyi li la, kanchuk jiri. Xiawi li to xepi li yidhru tenchuk jiku. Ndugu li ra, yanangka xaxe li singa li nyinga na tamishchikya. Kugata, yanangka xaxe li singa shetanga. Yanangka xaxe li singa li na, Kanrena, zhi ngi wu li yin tizgu ka, xiawi yizhi li yin tizgu ka. Dhegi, dhegzhen li singa li ni, xiawi li ta xepi li, li ka ku jiri, li ka li wuno ku jiri. Tina xia li tang, xia li zina ra chukku, xiawi yila yopi li zina ra chukku, xiawi tang drewi li zina ra chukku. Dhechu tongchi manga dan chanre, zhi ngi wu la tkhini ni. Shekunu shawili yidh jira. Ya yukin dhrawa shi, yukin dhra shi kanzo tan, yukin nika kanzo la nyivati, shepapu lika yimber, kuwa la shepi li yidh. Tena shepi li la, shanje mawa gali vira, she zimba gali nyivka. Shepi li la shanji mawa li vira shi zhimbi li nyuka. Tita zungi sha li la shanji mawa li vira shi zhimbi diwa di nyuka kanyu kuchundi. Ya, adakshan li zhimbi zhundi tar zhundi. Da zhwa shen chung zhundi ri ya, shanjangi sheta zhikshil, man sa shanji chunga sa zhuk chung, she chung zhi li tu zhundi. This de cheng na na ma to tanyen de jong jana mwa min jong ge tanyen de sidin de cheng na ma to jong jana mwa min jong ge en cha de to chu de jong jana yo ge ta to chu sa ta ta ta na ro to wa ta zhi to to chu de jong jana yo ge sidin de cheng ge hui jue zhe gu nu che re na ga da shen zhe zong a zhe zong ta ga a zhe gan Agang war xia ta gang az gang ra agang o zong gang ma kun de ga de jian jia da la ti tong xue chong yu bi an er to chong jia de zhen de di xi wi xi xue chong to chong zhe tan ye xiong wa yin zhe a xue chong de gong to chong a ke de ke to to a de to xie zhe li ti ke jian to ta pa ta jian to xie zhe li ti ke a de to ba ti yin a ta xue chong zhe Kuga, adak tunshi chi li tsik ti, adak tunbar maasi, jen yang tunba. Jen tunshi chi li tsik ki, jen tunbar maasi, adak yang tunba. Ti nyang ata, khe chunji li tsikga. Da, huayna, chicho hui ga cha tsugun zha, tangla chicho sanan bai chio patto yo. Ka xia men di, waka shen chika kaik, waka kaik, waka shen chika. Kishya men zi, kishya kukma zi, amin dinu utonze, kawa zina amin dada utonze. Kishya men, kishya kukma, nigari wakashya chikkari. Shasha lu, shasha tru, washa, zikhsha gunina, washa zikhsha gunina, ta ngazira dada mishigira diri. Kuchukhsha du, kashya naru shukha zikhchu. Kuchukhsha tuwa, Kahta naru khto ta zhikhto, khto sha mengi, khto sha kengzong, lagan jukunu wu tunze, sanan jukunu, lagan jukunu, te khto yu tzichiri. Khto sha mengi di, ma dangi ga khto yu tzichiri. Khto sha kengzong di, khto mba pu kengzi ka jichi, sanan ku jiri, kenigari mishika. Oncha khto sha chi li tzichiri, kahta naru khto ta zhikhto ndiri. Adon sha li sung, Adonshe tsa-cheng ge nel, kada-shen-che dong-a-zhok-dong-de ya. Adonshe li-song-zen. Adonshe tsa-cheng ge nel, ne-che li-g-dong-wa, li-g-zer-wa, di-de ya. Ya. Adonshe ha, adonshe mi, di-ju-re. Si-sha ri-teng-heng, ka-sa-deng-si, ka-sa-deng-si, k-shik-nu-gu-tong-de ya, ka-sa-deng-si, k-shik-nu-gu-tong-de. Sisha ri teng heng, sisha khidr teng tari, khidr, Dari, Jer Shah Bu, Jer Shah Chu, Jer Shah Bu, Jer Shah Chu, Ngari Kaya Razak Jeti, Jur Shah Khan, Jur Shah Dari, Jur Shah Khan, Jur Shah Dari, Si Ayusha, Abasir, Abawirda, Wadangi Vera Zagver, Wadangi Vera Zagver, Uchu, Loko Uchu, Wadangi Vera Zagverdna, Ayusha, Abawird, Guke, Abanik, Ayusha, Laksirden, Ayusha, Nyuri, Shemera, Nishira, Shanshira, Nishira, Sangana, Nutinya, Nyurga, Otiria, Kaya Naroyo, Ayusha, Nyur, Ayusha, Nyurkem, Aykhwati, Ginyan, Nyurkemansaga, Ote Ayusha, Nyurkemtan, Nyurnyare, Kaya Naroyo, Tunjere, Ayusha, R, Ayusha, Kawa, Shesha, Kayo, Shesha, Ts, Kau shawa de, shi zhi tang xie ni ga qia pe zi yo, zhi tong mu zhi, shawa ni wa mu zhi, sinba mu shi zhi, de kau san a, derma, kan na chu kwa san tak yi sa na san tak ka ku rin xim zhi ku na zhi, tang san ku rin san ga na ni ku rin ni min da mi zhi ka zi zhi, kshi chi ta ni ta ti tuha o ki chi zi li ya, kukur ta ni hai ki ta ni, Tā kā gōr tōng jō tērā, tā shī jū tā yō kū mē kē, tē jīn tsē chī nā shī chē pū chā tāg mā rīn dō nī yīn jī rā. Wān chā, chī nū mē sūk, shā nū sū zī nō tōng tī tā tā nī yōng gū kē ā. Gū wā tē, chī nū mē sūk, shā nū sū gō dē, sā chī nū gā sū khuā gā mā lōg dē rā, shā yī tā sū khuā gā lōg sōng dē, chī chī rā tē, chī shā tāng nū gā chī tī mā shī, ā lēn tī gō wū ngī nā yō tāng nā, sā ngī nā yō tāng nā, lan kha ngay na yotang na yonu wu chit yinga zhi chi zi jira ti chi zi xa jira zi na chanpa nyanga nyi jiri ya kuwa zi arang zhi zhi chanpa nyanga nyi jira chi zi hama ra chi wu zi wu jiongu nu wu gu nyong ni yo ti chi xa tong tong na ma ra tamu wu jie zhu wu lu yi zi gu nu chi xa tong tong na ma ra zi nu ti chi tang nu wu chi ti tong tong na ma ra, xia tang nu wu chi ti tong tong na, di nga ta chi nu ma suk xia nu su wu zun ti tu ku ta di ri ya, guwa ta. Chi xia tang ni yi ga shi gu na chi ti ta a ga di yin, chi ma jing ki chi di yin, ka ra ta cha ka chi wa zi, chi, chi hu chi pu wu chi zi di. Ta a deng ga zi na, deng yi, deng ga ra ma se, ma deng ga ra ma se, gu ma nang ga wan chi ki chu ra lo cha nang ga lo ma chu wu yi gi na ni, Chanpa chama zangwu wanchik chuwin kathir re. Olu ka nyirmu ra, ka dimu ra, lg dimu lhota nangka lhoma rita. Yila zongyi sangka nani, mua zongyi doonu lhota nangka lhoma tina gomba nangka wanchik chuwin kathir re. Kuchu olu na chama zong. Ti jinsa zi gomba nangka dhichu sumbu jikita wane, kawu sanga, kanyna chukka chikuna, chini xiakuna, xiatani xikuna re. Shi ji wu cai gong ra gam zhiga shi gu ni ri. Gan song na ta shi mu gu ni ri, ta chi ta ngai gong zhi song zi. Ma gan na tang shi gu ni ri, gu ga di. Ya, xie xia ga yu, xie xie chi, xie xia zhi, ni ge shi ndi ga kha xian chi shi da zhi xie zhi ya. Ni ga kha xian chi shi da zhi xie. Wo jia meng zu ge neng na yi ge de mei ge. Guwa da wo jia meng zu ge neng na yi ge de mei ge. Ga kha xian chi shi. Dāzhī khirndi mēkī, dā tāgī tōmē gōngjēngi nāngā rā, yīgān dā tāgī tōmē gōngjēngi nāngā rā. Nā wajā mānzō nā nā dī mē nā dī wajā mānzō nā nī kāngā tōngu kā nā, wā khā shēnchī khā dāzhī khā kā tōngu kā. Guwā dā wā khā shēnchī khā dāzhī khā tōngu kā. Tāgī tōmē gōngjēngi nā nā wā mā rā kā rī. Yīnchū chidhī rā, dāyā nū gu tōng rā. Tā kākē nā nā yōkū pā, khatā shēng shēng nā wāngshā shī tā tā tā kā. Tā dērī wāngshā, dērī tā shāmbā fatā nā yīn jirī mō, tī yā shāmbā fatā nā yā shī tā kā. O lē, tī yū tā rī, a dērī nū wū tō rī, wā rā dā tā kā dā rā zhā dēr. Wā dā rā zhā dēr mā rī ā, wā rā dā tā kā dā rā zhā dēr. Kā nī gā mā shī gā. 그때 키츠가 수수간에라 디라 어트샤키즈베 녀치 데트이가 조라 키라 히츠츠디오 티마레 리게트샤간레 킨조코네 트셰 리인조코네 라토 민조코네 아 제라 코드제라 라토 조코네 키라 츠즈나요 히무치타네 리아테 라토 고노마레 키츠샤 인포노 고노마레 Штеше ри. На. Я мна штеша кпа, штехе хан. Хантер тичрена. Ди куанда аде винембе ди куанде тина саму самуре. Пантагла ка кпа нхе сиу кти ди тату. Пантка штеша ре на маре штеша. Кайгуна на кпа кайгуна. Кпа курон лолу ичиз гуне мо. Сиверде ни чи ти куа куален гуне на кпа тхан гуне. 这下给估计他都你的讲究的可这个的呢我们看说我给你讲究的他这个的没讲究价值的呢么看这个都能给个把的所有的所有的那么啥个的所以这个那么啥个的他个把他碰这个他的这个那都看看你的呀这这回就你这么的回就这么的你看那也没有那我回就这样的这下打卡 是谁谁不是呢啊打卡的那些吧打卡打学那些那卡路亚干嘛搞过过的是谁打卡是谁谁谁的家的家的谁的什么生给刚热卡拉球的那么几个人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人的人 dinya zu minjeri li tsu de jer atke jigmore li tsuk khenshin bi ma zje li tsuk ki khenshin bi ma khenshu khenshin khenshu tan khenshin gnu de tanik de tanyetur de chendin de kuga chend kedib ji tsing ge tan no ya ni chu ma lo na tuzu shi no ma kedib ji tsing ge tan no ni tamu che do ani tsu che rangi ka na sa zhe ni re ani tsu che rangi ta na ru tso ta zhe tso ka yi ke ka ya ta cha ke ge ke ta gan a zhe han ka ke ke sa zhe ki ani tsu che rangi ma yin be ma yin be zhen ji xu zhe zhen ji xu zhe rang la an zhen ji xu zhe rang la an qi di ni wa de qi di ni wa de ta ti ye ji ya ta xian xiu zhe jie shi ani cu zhe rang ge ma yin be zhen ji xu zhe de xu zhe ge zhe ta xie da de ti ma to zhen ji ge zhen de da de xu zhe rang la an qi di ni wa de de a ti men na ju ge yo na ju ge de shen shu zi na, shen shen zi na, shen zi nu nang zheng zhe ya. Di na, li cu la, shen shen bi ma zi nu di dhu di zhe, shen shen bi li cu zi nu zheng zhe, yang na gen di ya. Xi nian shi wa, de wa, nian shi wa, yuan de chung zi, zi na, yuan de sun ji long gi shi gu nu gu di gu, de wa gu nu ta shen zhe de la zhe zhe di li ya, zhe di meng li ya. Li ngā lī chī tā, ngā yī sāṁ tā, lī chā nāṁ chī tā wā, cāṁ gō pā shī wā, tī ngā shī shāng tā wā, tā gā tā, shī shāng tā wā shī wī tā tī tā, dhaka nāṁ tā, tā nāṁ tā, tā nāṁ tā, cāṁ mā yī shāng dhī shāng nī chā tō tā, māng gā lōk sō nā, tā tā shāng chā tā lā shāng tā dhā, tān chō, kā tūn dhgū nū gō tūn, tā tūgā tā nā rū tūn nā zhāk tūn yī nā, kā tūn dhgū nū, tūgā tūn tē rā tī rī, gu gā dhā, kā mūng rī, lī tsukh mā rī, ān chāng lī tsukh shēn shēn wun rī nā shēn wun rī, tī kūng gā tī rā tā, nī tsukh chā gāng gī mā yīn bār dhū, tā shēn chā tā lā zhāk tā zhā nā rā chūk, kā tōng gō tā nā rū tō nā zhōg tō nā zhō nā rā chō kō ndō nī tsū chē gōng gō tū tāng nā zhō rā mā rō nī tsū chē gōng gō tōng tāng nā zhō rā mā rō yēn jī rī xū chē rāng lā ngā chē tī nyō ōn chō shmū yī nō dōng gō nō gā chā tī tōng gō nāng tāng tā kā nāng nā yōng gō kā shmū gā chā tī tā kā nāng nā yōng gō kā dōng gō nō gā chā tī tōng gā nāng nā yōng gō ka yinjo hui jia ge nyang le ka tun zi na le ni ka tun di qie ho na hui jia qie yong ga zi a ni ka tun ca tun a na hui jia tun ca tun a nu nang tu di yinjir pa wun jia ka tun gu tun di mang ri li tsu ma ri da wa ge tu di mang ri li tsu ma ri wun jia li tsu ki shen shen wun na yu na ri di ta tun yi jia yam ru zi gu nu gu jia ra di ri li tsu ki shen shen nu gu mang ri Ya li tsuk shen shen ba ti, shen shen pi maa shi sha di, ta wu chu, dung hu mo, zhung tun zhe tanyin ga la chen da zi gu nun di dhukun di, chan ba di a zhuk song zi. Mun ji ka tak zi ji ka ga nang ka sa che sen ba, zi shen ji ba nun di la, zhe wi chan jia wa tang len ji nye ba wu zi gu ka, dung hu ne, 지신지 배세지나 시와우데 Tā sācē nyōwā mō zhōng ngī dhūnō tētō khuttā rā. Tā tēnā tēnā zhōng ngī rā. Nyōwā lēn jī nyē pā dhūnō. ཁོ་ནན་དེ་ཏང་ཡན་ཅེས་མ་ནང་ཉེ་ག་ད་ཏེར་ཆེ་མོ་ནད་ད་ཏ་མ་ཨོན་ཤེ་ཁན་ཏ་མོ་ནད་ཉམ་ཤུ་རོ་ཁོ་ནད་དེ་ངོན་ཅིག་ཁོ་ཝ་ཡུན་ནད་ཏེ་ཡ་འདི་ཏང་ཤེ་ཅིན་དེ་ཝ་ཅ་པ་ཏང་དེ་ཏང་ཏ་ན་ཨ་ནག་མ་སེ་པེ་ད་པ་ཏང་ཤོ་ད་པ་ཉི་གར་ཉི་གར་ཏང་ཏ་ན་ནག་མ་སེ་པེ་ད་པ་ཏང་ཤོ་ད་པ་ཉི་ཁོ་ཅིན་ཅན་ན་
1: ཁོ་ནན་དེ་ཏང་ཡན་ཅེས་མ་ནང་ཉེ་ག་ད་ཏེར་ཆེ་མོ་ནད་ད་ཏ་མ་ཨོན་ཤེ་ཁན་ཏ་མོ་ནད་ཉམ་ཤུ་རོ་ཁོ་ནད་དེ་ངོན་ཅིག་ཁོ་ཝ་ཡུན་ནད་ཏེ་ཡ་འདི་ཏང་ཤེ་ཅིན་དེ་ཝ་ཅ་པ་ཏང་དེ་ཏང་ཏ་ན་ནག་མ་སེ་པེ་ད་པ་ཏང་ཤོ་ད་པ་ཉི་གར་ཉི་གར་ཏང་ཏ་ན་ནག་མ་སེ་པེ་ད་པ་ཏང་ཤོ་ད་པ་ཉི་ཁོ་ཅིན་ཅན་ན་ ཁོ་ནན་དེ་ཏང་ཡན་ཅེས་མ་ནང་ཉེ་ག་ད་ཏེར་ཆེ་མོ་ནད་ད་ཏ་མ་ཨོན་ཤེ་ཁན་ཏ་མོ་ནད་ཉམ་ཤུ་རོ་ཁོ་ནད་དེ་ངོན་ཅིག་ཁོ་ཝ་ཡུན་ནད་ཏེ་ཡ་འདི་ཏང་ཤེ་ཅིན་དེ་ཝ་ཅ་པ་ཏང་དེ་ཏང་ཏ་ན་ནག་མ་སེ་པེ་ད་པ་ཏང་ཤོ་ད་པ་ཉི་གར་ཉི་གར་ཏང་ཏ་ན་ནག་མ་སེ་པེ་ད་པ་ཏང་ཤོ་ད་པ་ཉི་ཁོ་ཅིན་ཅན་ན་
0: ཁེ་ལ་ཅིག་པེ་ཤར་གུན་དེ་བ་ལ་ཅིག་པེ་ཤར་ཏང་ཤ་བི་ཡེ་ལ་ཅིག་པེ་ཤར་གུན་གུན་ཅིག་ཁ་མ་ཇ་ཟན་ན་མ་ནང་ཉེ་ག་ད་ཏ་ཏེ་ཆེ་མ་ནང་ཉེ་ག་ཤ་བི་ཉེ་ག་ན་ཏ་ཀུ་ཝ་ཤུག་སུང་གལ་ན་ཏ་ཇ་མ་རི་ལུང་ཝ་ཆུ་དེ་མ་ནང་ཡུ་ཀིན་ཡ་ཀ་ཉ་ཀ་ཉ་ས་ཇོན་ཉེ་དེ་མ་ནང་གི་ཡུ་ཀིན་ཡ་ང་གི་པོ་དག་ཏང་ 아니 참 숨부 고알나 다가 다들체 뭐나 더다 마운스는데나 자와제나 뭐나 더땅 마운스리 등자지요 서더던 거 뭐나 더다디 등자 랑땅니 다자지요 흔터 뭐는 연수로 희와티 원지 그 부위 와나 기와티 심리 디승근언이 아가즈 디승자 아가와 디와레 리즈누케 가와란지그네레 타즈소디 스츠스토 지르토디 타베 샤파포 젠탕이슨데비 샤와 시슴바 디와즈 피셔탕디 탕단데 치르나 제파레 야 티나 드츠송르나 하저디 보돌 하저드나 런가 상가 끈냐름디 저도고티 저디 마오알라 와사가타 가라타 다신체 드와 저드 다타와라 사가타 가라타 다신체 드와 저드 니와라 와사가타 가라타 다신체 드와 타저드 그츠라 사가타 가라타 다신체 드와 타저드 디리 디는 건데 대화 접히시나 양지 사전부 거저디리 야 시적서 저또디 쿨하이 쳇터 와사가 뜨가야 뜨자신체 지라다 저저디 양지가 다뜨고 시 양지 그 다뜨는데 기체 선반이 마그다 랑땅르 왜그 슝고 무구디 랑땅나 마리 그 저런 마저런 토나 에저 마저니가 챵퍼메크 토탕거 니칼라 야노파메크 디나타 마쿠케테 츠구모 퍼쿠지메크모 쩐 디나 쇼덩스티 디나 쇼덩스티르모 페키토나 칸레스티 키토나타 칸레 모아캉 쇼덩 모아 코나 쇼카데 카디 마르모 디다케테 찌네 디위셔타 다양지다들랑당나 토메사 보차가 신지위 사와트 그은땅 땅지가 사와나나 양지 다사니오노 메크 송카 아 양지 다사니오노 메크 소노트 크정 고마 사나네티 우리 아니 땡게티라 무둥게티나 양더네 양지 다트게엔데네 양지 사트게엔데 송 메크라 특거 조 데브조 그 토니 뜨그나 요노 구구 거스 아 요노 구구 거 회저나 kala yuande chungayi kuchu tila sotanu utkichitini mara wana lhapa kinji zin zin jang zi yung zin jing jang jari jia kuchu hajig jing na yinji na yi si xia kuchu hajig jing ti zin xi yinji na ri yangji tata manan zin xiang zi kuchu ri yangji tata yoli tan zin jang zi kuchu zi ri ni toko tomin sen bu utaga jirnze nuga yimge yigna yimge nangna tatak chen yukka tatak chen munga tim tsaka waka danyang munga tomin sen bu utaga nzenuga luta tsangma ga kisanga jirga nane kaya kaseche gitala petak de kaya de jitenje tata kisanga jirti manuga yiki yiki chetang de yinga nana tamo uzu yoku ka tiga nana yoku tiga kaku chana yin chang zhe, yin xiang ma zhe yaku yina zhe yin chang zhe zhen chen zhe zhen chen zhe, zhen chen ma zhe gong yun di kai na zhen chen zhe, zhen chen ma zhe ti zhen chen chen zhe na raku ge zhen na ta zhe ge zhen wu tan zhe ta ti zhiga tira mong zhiga jari zhiga ta zhen chen zhe tak ta zhang yi zhiga Mūti, tī bāku tātā ōchik nīng kāyga nāna kōnchuk sērāndi jima tōk kōnchuk sērāndi mūmbala kōnchuk sērāndi jā nāru chukā chuk chundra nūwa jintsa tī chirā nā tā kā nāru kō nā tāzuk kundi yāngji tātak yōtā nāra yāngji tātak yōli tā jā nāru chukā chuk chukūtta tī tāna tī lūtā yīgmā nāñji ozo yū dīvī sirtā tā tā kā nāru kō nā tāzuk kundi tāna chukā kāma ōrga nang tōng ngā lhāmbā jayi nang tōng lhāntā kā tsata tā mā chāna rō chukā chuk chuk kōy chō rī tī nir bā tō tāng mū gā gō mā gō yā rōng jir jir tā tō chāna rō chukā chuk chuk rīn chēn rā, rīn chēn rā rīn chēn mā rā, rīn chēn mā rā tī chū gā chī rā tī mā tsā kā yā kār kā tā rā tā rī yā kār kā tā rā gō nō gā Kaadaga kaaraza kirti luta thangmaga jitana maa tukhtangji ka thotang tera thona yaa kirdi taa kaaraza kiri nguga. Tena ta jinji ka aatang, nganji ka maanang, jiji ka tera maanshi ka puyi, taa te jona yumadi ka rita yaa kirdi nu maanshi kaayi ti jiri kaadanga tangtane, nganji maanui tane, taa Kaadanga kaaraza kardi, yaa kardi, taa yodi ga, mu tangna taa yodi ga di, di tiri ya. Tino wa yangji tato yodi ji, sapang lama tanga yangji tato mai, yangji sa yokara, sa tira mugu, tatara langtana taa satara langtana chukka di, tari taa kisanga sapang lama di, taa santi mutanda ra. Kiwa chimbu dhiri, di yang kishiga kiwa chimbu khutukwa thumbu dhiri, dharwa longa kino mita ka khutukwa yondanda hacha thumbu dhiri. Ya, tawe shepapu yanta ngi si ndar gunu, shepapu ngi si yopa dhe, shepapu yanta ngi si yopa dhe gunu, shepapu la yan ma yin ba ta yan nyo nima ni, ngan jo dhi na shepapu yan me tsona ra, guwa wu kurang shepapu yin tsona ra, ta orga gu nima ra, ngan dhu, ngan jo, ngan son. Tika ta ngan chata ngay te khwe jo jaga. Di mari yamba ga wokala shang ma chipi kanza kata trawa ga nana shiru kana na. Mari yamba ngan jo ta ngi shen gare shira chira si. Kuwa ta ngan dhu na mang chira ta. Jo dhu na sha chira li chira ta. Oye kira ngā dhu nā māng tsukirē nō, jō dhu nā lī tsukirē nō. Mariu yāmbā kai kī tōne rā ngā dhu nā māng tsukirē nō, jō dhu nā lī tsukirē, shā tsukirē. Tā tsē wukala tā yinam nā ngā njū ngī shē, ngā tārōng māng tsukirē, shē lī tsukirē, ngā njū rā ngā māng tsukirē, njū lī tsukirē, shā tsukirē. Tā tī chīnsīgā chāpā tī khur tōnā rā, tā hā mūkū gā tā zhīnā. Khudu wā kī kī jō nā, ātika kāngā chī sā ndarā tā zhīnā. Tidu kutata chana, xepa pu yen tang, xepa pu yen ma yin ba ga, aywa xe chi ma chonu gu jin chandi. Xepa pu yen tang, xepa pu yen ma yin ba ga, aywa xe chi ma chonu ta, xira xe gis na. Ti yin ata chana, tsika namba lak tagi yi yi no, tidu kutata, tsika namba lak tagi na ra. Namba lak tagi na ra, tukhi tama xe na ra. Xepa pu la, shepa po yen tang dewa shira, shepa po yen tang man dewa shira, yi yo na chukno ti tati ma chukno re. O, ngi se kono odo wala, lu nga tiki shiye, ndorna kache shima ge, kige shichi dato shashe tate pa, sawo di shi juwa. Shashe ta kan tate pa ede na, kan tate pa mani na ti kige sawo di shi juwa. Tino wundani, shashe tate pa ge, tīn dīvā dhīrni, tīsān wē jīnzē jīnān dīvā dhīgūnūn dhī, shīr shāshē tā tāpā tā tā mātāpā tāñcē lā tīn dīvā dhīcī yūkā. Tīnā nī shāshē tā tāpā māyīmbā gā rīgā dīvā dhīcī dhīnū wē nzā kāndī shāshā mā dhīnū tīshī kūgūnā rā, dītān dhīgūnū wē nāni kūjī shīgā tā kūgūnā rā. Dīvā mārdhīnū tīrkā hīsūnā dīvā dhīnū hīgā kīvūnā rā. Āñī Shashe tha te pi li tuk, shashe tha te pi li tuk, ngi li ti sima dhipi thina, chigi nani diwa thanche po dhiku na tiyan ma dhija. Chigi nani diwa thanche po dhiku na tiyan ma dhija. Madhano khwana chimo dhira na, la pa shi ka shashen cha shisa zhikshir la, she la htu, Kahta shenche tka tha zhag tila. Tengar htu kahta shenche tawa tha zhag tila. Seko htu kahta naru tka tha zhag tila. Mugpa htu kahta tha zhag tila. Uma htu tahka ya tahta naru tka zhag tila. Ndi jambu ndi dithi re. Shepu re shepu yende re. Shepu yende yinu mtse ke ndi li tka tin dewa ra dhika. Oncha, dia ngonji wa maari. Tiina ta ngonji wa yuka, tiin dewa zhazi tato ta chashenka nani gongong tsukukwa ta xigunara. Tumar, munji suwa chashen xigaji tana, jiksu ta shuri xingunara. Dane chichwa yi xe tanga xichi na, xe pu zhen tang mandra aga, tiin dewa zhapa la njikpa kandiga xe xa mazi. Tēnā tēgēn dīwā tē lā wāyī tōkō nō kuwā tē tē mīngyū tā jē. Yā mū shēpū yēndē yīn tā nā tā dīwā tēnchē pū wāyī kētā nā tērā mā tā jē. Yā nā nā jū mē ādrā tā mā tā kā chēpērā yō jē. Sīmbā mū ngōngyū wāyī kē lī tā kā, ngōngyū wāyī kē lī tā kē gēlī tīsāng dā pī tē nā tīn dīwā dā mā tā nā kā Rikan yo otas na, ngonji wa yu ke pamatu no wa manzi yu ke ya gao ka. Kacha thapa tsa nga wo rimo. Tiyo cho ku tukha me kumo kacha thapa tsa nga wo, ngonji ke pamatu ka. Tiyna kacha thapa tsa nga wo ri manzi shi yi de tani tindi wa to ni yu chira shiapu yenze ke na nad gu nuku. Ti tukha pa wa ma sumbo rangdir la. Ti manje shiki da tono wo ngonji ka wa yuji rana yuji maare. Ti towa yao ka, yao ngonji ka wa munju wo mo. Ya manje shiki pa tang, ma tang wa, pa, ndi manje shiki tang na, ti ngonji ka wa yu mutika. Ti na ndi to manje shiki pi li tiki, ti ni wa jiz na ma jiz je. Ti towa wa, a, ra, la, ha, A, chika nani ra dhokchenka ka sanji ka, ti mando manji ka, nda tarong khenpa tukha dhe nrengu ka, tukha dhe yaqa. Ji sartuk tanga, khtani manji pi yiki tu so yomo harimu ka nana. Kanya na wa a, ra la, ha a dhe. Khenpa uchi shetchi tato yang, ra la nigaare, fatkhne ga, sacha sone te imu tanga, Tukdu uchu tiyu pa, la ranga. Ti na yara fana chukna ra, ta duku tuga dukha ganga ta trawati denga. Ti na ni ra dukchenji kaisan jiga. Ti ta kata khteni pama tukpa ngunduk ganga kaisan ra pama tukni riga ta manji yi kaya nga ta jiriya. Wa, a, la, ha a ta chu ve ya de bo shu sen ge xie jian zhe ge wen ji yo zhong ka de zhe ta jian

0: Lapsha, yana dila kan de chim bapae kunuran da gchi tetabla suqan da girgin ge tenang kunan na soi ni kapda ge ge ti tonada da zung itena kartun tenang ge chu shei chu ge wo kai lotlin nan da yana de jwa kunun di ni tsala ti sona da so chir ge chu kai kan na ra shang chayo na shi ge sha ge da wo gi nan da wo kli nan da jai gi nan da jak kli nan da ta yi ge ki kan na ra khir ge shei de shang chayo na da shi ge sha ge ta ra yang di nang ge Da shuk chik hichinan ruxi ghi che songi, shuk jamba ghi hichinan ru yang zhige zhige chung songi di na yang jamba te zhige zhige tisa ten juk ghi da dila gab jongwaayi nu ta zhige zhige shani tamo ra di jang ghi da kharchang ten ghi chu da nim ran ru ngi ta na da kapari nan zha, nyan chen nan zha, di kori ghi hichin manga zhige chen ghi da ka yi shuk chika zhige zhige shalai, shuk jamba wu zhige zhige tor gu nu ghi nang chen tamo ghi di jang ghi da ghi Chen de chanyam ge zge zge zge shala yin ba pa yi chun ting e ten de ge ge chamdag nam ba zun chon jina ra sa puta gergin ge da gung na rewan dung gu na teb jen de. Chen na gaya gin nang ra gab tukun da zo ge ge wo la rang ge chua an rukshu ge na rukshu ge chua, rungshu ge na rungshu ge chua an de ge ge da xia yin da zo yin yin de chali de zge zge da ge zge in de na yang ting e ten de la zge zge da lo su ge chas rgu na zge yukwa zi tom nin xia yi ge je la zge zge yukwa rin jo nin da mo zi ge rin gu na ding e ten de na kab da zge mang puri ye ke yo ke. Di an chini da ge rin da ji zge no ge chu da lo chung lo ma de ge rge ka yi ge li xian juk tang ko rin da na ge rin na san ci kan da yo ke da gi se ge chu lo pa da ge rge chum ge li xia la su kwa wo ka da ge ngi ten da su wo yin ge rin ge kab da zge tong tong li me la.
1: Ya ya. Oke, ta Lisa itu Indonesia leh, no, jadi saya tengok tadi, ta Lisa itu kan tu sih fokus saya terus mo.
0: Nari dengga.
1: Ini saya nanti fokus saya terus nanti terus tengok Lisa itu macam mana, macam tengok macam mana.
0: Nari.
1: Karena Lisa itu sih macam tu temat loh dani, tapi fokus tu terus juga ni.
0: Nari.
1: Mungkin cuma ni macam. Kemudian nanti ada kasih orang kita, tu sih contoh kat mana ngomong macam nanti dalam susu nanti sih Lisa kudu saya tengok nanti tanah ta kasih mana yang kamu rasa.
0: Nari.
1: Ta langsung anak tu yang ngomong.
0: Nari.
1: Tentang ta. Сөз жүрі, та лишан жұқтың дара, яңчы тәдін мін, алғынтан мін атын ачы, яңчы түндің ұғы жәнбағын жүргін өзіпті өкім
0: өкім. Денгі.
1: Өнтір. Тендан та жазына, та жұртың күші гергенді кі лиша көтігіна қатсан дейін та чөріған дейін мұны жазына. Ота гергенді кі лиша жоғына, та нью өртіта тіңян лиша, лиша чингүй өлітіз көнір мұ.
0: Нәрі.
1: Та лиша чингүй өлітіз көнір мұ. Нәрі. Та лиша чингүй өлітіз көнір мұ. Нәрі. Та лиша чингүй өлітіз көнір мұ. Нәрі. Та лиша чингүй өлітіз көнір мұ. Нәрі. Та лиша
0: чингүй ө
1: ওজে তাও চিনতো গনা জিনা চি চিংগু ক লিরগিন দলি না মঙ্গম রলা
0: আরে দেঙ্গ
1: কোন জো জিনা চি খমাজ ক না সাত তর লিগু জিনা তে চিংগু চকে গত ইউ তো কান জক গত কাত কো চমো দে নাম জক চি চুম চমো দে নন্দ তো তাও তা চিংগু গরে লা তা তেন দা তা চত্তং গ থেদেন গ লা কে শেলি ও না গিরগিন গ লিশা তে তং দে না চত্তং গ চিংগু ক থাম দা মান দমো দে ইন ইন গো তো গুনর মো
0: আরে
1: তা গিরগিন গ লিশা চিংগু ইন নু চমো শানা Cerita Lisa tata, Roma sebujung tu, yang di kumpulan jujur tata, terusin jelas tu sebenarnya.
0: Nanti enggak.
1: Yang naya tata kat sana dia orang jatuh, tata tu nanti.